আজ শুক্রবার, 15ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 5ই জুন 2026 খ্রিস্টাব্দ, 21শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:54 মিনিট 30 সেকেন্ডে, সূর্যাস্ত 6:14 মিনিট

41 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 18 সেকেন্ড।

প্রস্তাব সঞ্জয়িতা। এখন শুনবেন আগামী কয়েক ঘন্টার অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস গতিকা দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন বলবেন সুভাষ চন্দ্র হাঁসদা, 6:40 আপনার স্বাস্থ্য, 6:45 প্রাত্যহিক উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন, 8:00 জানা অজানা গ্রহ নিরাপত্তার সীমানা পর্ব 2 সংকলন প্রদীপ সেনগুপ্ত, 8:05 নিরাময় পরিবেশের দূষণজনিত অসুখ বিসুখ এই বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকার নিয়ে এসেছেন সুস্মিতা ঘোষ, 8:20 গান্ধী চর্চা, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সন্তুর সন্দীপ চট্টোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা চায়চুবির গান, 9:25 সমীক্ষা, 9:30 আজকের চাষবাস পডকাস্ট। বিষয় বিকল্প শক্তির সন্ধানে ডক্টর শক্তিপদ গণ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, 10:00 গানের ভেলা উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় রাহুল আচার্য ও সুমনা চক্রবর্তী, বেলা 12:00 রজনীকান্তের গান শিল্পী সুসীমা দাস মজুমদার, 12:15 লোকগীতি অরুণিমা রায়, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, দুপুর 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অতিথি অধ্যাপক বিকাশ কান্তি মিদ্যা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় উপস্থাপনা সোমা সাহা, 2:30 সাঁওতালি সঙ্গীতের অনুষ্ঠান অর্ষ মুর্মু ও সহশিল্পীবৃন্দ, এরপর সাঁওতালিদের অর্থনৈতিক অবস্থা পর্ব 1 অংশগ্রহণে ডক্টর সুবোধ হাঁসদা, শোকচাঁদ সোরেন এবং সুতালাল সোরেনের পর সঙ্গীতে পুলিন চন্দ্র মান্ডি।

সহশিল্পী বৃন্দ। গীতাঞ্জলি প্রজাতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা সপ্তর্ষি রায় চৌধুরী, 5:30টায় বিদ্যার্থীদের জন্য 2024 উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী সৌম্য রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি দুলালীবালা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, কথিকা দূষণমুক্ত পরিবেশ, বলবেন মৌসুমী সোরেন। এরপর সাঁওতালি লোকগীতি এমেলি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথারাষ্ট্র, 7:10 কৃষি কথারাষ্ট্র, 7:30 সমীক্ষা, বলবেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য। শিরোনাম বাঁচান পরিবেশ, মাচুক জীবন। রাত 8টায় বাংলা নাটক ব্রেকটের খোঁজে রচনা কৌশিক রায়চৌধুরী, পরিচালনা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পরিবেশনায় নান্দিকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেন্দুর সন্দীপ চট্টোপাধ্যায়, 9:30 রবীন্দ্রসঙ্গীত সংহিতা সেন। 9:45 নজরুল গীতি সুসীমা দাস মজুমদার, 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 রাগ প্রধান অনুসূয়া মুখোপাধ্যায়, 10:45 শ্যামা সঙ্গীত উদয় বন্দ্যোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল অঞ্জনা কুসারি, 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতারে রাহুল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শরদ পণ্ডিত সুরঞ্জন, 6:25 রবীন্দ্রসঙ্গীত সংহিতা সেন, 6:35 রামচরিত মানস পর্ব 132, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অর্পিতা পাল, 8:30 নজরুল গীতি শিল্পী সুসীমা দাস মজুমদার, 8:45 আধুনিক গান শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়, 9:10 রসতারা উপস্থাপনা পূজা মিশ্র, 10:15 অঞ্জুমান উপস্থাপনা শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা শেহানী চট্টোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনা পূজা মিশ্র, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা শায়নী চট্টোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা শায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল অঞ্জনা কুসারি। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমেন রায়চৌধুরী, 5:20 উর্বশী উপস্থাপনা ভারতী দত্ত, সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা প্লাস্টিক মুক্ত ভারত, বলবেন ভারতী দত্ত, 6:30 গুল গুলশান উপস্থাপনা ভারতী দত্ত, 7:10 রজনীকান্তের গান সুসীমা দাস মজুমদার, 7:30 দর্পণ উপস্থাপনা ভারতী দত্ত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বর্ষাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামী কয়েক ঘন্টার অনুষ্ঠান পরিচিতি।

কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সুভাষ সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত সুরঞ্জন, প্রথমে রাগ গুর্জরি টোড়ি এবং পরে নাট মুখারী।

সৌভাগ্য সঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শরৎ, শিল্পী পণ্ডিত সৌররঞ্জন। প্রথমে শুনলেন রাগ গুরচুরি টোড়ি এবং পরে শুনলেন রাগ নট মুখারি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সংহিতা সেনের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রামচরিত মানুষ পর্ব 132।

শুনলেন রামচরিত মানস পর্ব 132, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন ভজন, শিল্পী অনুসুয়া মুখোপাধ্যায়।

মহাজন শুনলেন অনুসুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রথমে শুনলেন সুরদাসের ভজন, পরের ভজনটি প্রচলিত। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখেই কি আজকে রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে গরমা গরম চা বা কফির কাপটা চলে এসেছে? কোনটা বলো তো। দেখো, আজকে যখন সকাল সকাল আমার চোখটা খুললো, ঘুমটা ভাঙলো, তখন কিন্তু আমি যা দেখলাম, আকাশের মুখটা বেশ ভার। আর তারপর যখন বাড়ি থেকে স্টুডিওর পথে আসার জন্য রেডি হয়ে বেরিয়ে গেলাম, তারপর যাকে সঙ্গী করে নিয়ে এলাম সেটা হচ্ছে বৃষ্টি। উফ, বাপরে বাপ, বিশাল বৃষ্টি পেরিয়ে আমি চলে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে গল্প করতে। হ্যাঁ, যে একেবারে যৌবন স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে 7:11 হয়ে 22 সেকেন্ড হয়ে গেল সময়, মানে একদম সময়ের সঙ্গে সঙ্গে তোমার কাছে আমি চলে এসেছি একটা বৃষ্টিমুখর সকালে জমজমা টাটা দিতে। হ্যাঁ, টানা 50 মিনিট আমি অর্পিতা থাকবো আজকে শুধুমাত্র তোমার সঙ্গে। হবে অনেক গান, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর সঙ্গে একটু রিয়ালিটি চেকও দেব তোমাকে। আরে না না, এখানেই শেষ নয়, বরং আরও অনেক কিছু থাকতে চলেছে। আর আজকে তো একটা বিশেষ দিন, কথা হবে সেই বিষয়েও। তবে শুধু আমার সঙ্গে তোমায় থাকতে হবে ঠিক সকাল 8টা পর্যন্ত। কথা তো চলতেই থাকবে তোমার আমার, কিন্তু অনুষ্ঠানের শুরুটাই যদি গান ছাড়া হয় তাহলে কি সকালটা জমজমাট হয় বলো তো? একেবারেই নয় নিশ্চয়ই। আর এই মুহূর্তে আমি কিন্তু বলতে পারবো না বৃষ্টি হচ্ছে কিনা, যেহেতু আমি স্টুডিওর মধ্যে আছি, কিন্তু যে পরিমাণ বৃষ্টির সঙ্গে নিয়ে আমি এসেছি মোটামুটি ভিজে আছি। তো আমি ভাবলাম আজকের অনুষ্ঠানের শুরুটাই যদি

একটু ভিজিয়ে দিই তোমায়, তাহলে কেমন হয়? অঞ্জন দত্ত এবং সৌমলতা আচার্যর কণ্ঠে রাখলাম তোমার জন্য একটা মিষ্টি গান, একটা বৃষ্টির গান। গানের পর আবারও ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর, রয়েছি আমি তোমার বন্ধু

একবারেই তাই, মানে আমি কিন্তু আজকে বৃষ্টি দেখতে দেখতে এবং ফুল অন এনজয় করতে করতেই বলা ভালো আজকে একেবারে স্টুডিওর মধ্যে চলে এসেছি। আর আমার মতো যারা বৃষ্টি ভালোবাসে তাদের জন্য আমার মনে হয় সেটা কাজের জায়গায় হোক বা ঘরে বসে জানলার ধারে বসে বৃষ্টি দেখার একটা মজা যেটা আমরা এনজয় করি সেটা কিন্তু মানে জাস্ট বিয়ন্ড, সেটার কোনো তুলনাই হয় না। তবে হ্যাঁ, আজকে বৃষ্টির সকাল, বৃষ্টির সকালে আছি আমি অর্পিতা, তোমার সঙ্গে চলছে তোমার আমার একটা গল্পের আসর, যার নাম সুপ্রভাত। আচ্ছা, তোমার মনে পড়ে সেই স্কুল কলেজে পড়ার সময় ইতিহাস বইটার কথা? না, যাদের ইতিহাস খুব পছন্দের সাবজেক্ট একেবারেই আমি তাদের কথা বাদ দিয়ে বলছি, ওই যে এক গুচ্ছ সাল মনে রাখাটা, বাপরে বাপ যে কি মুশকিল হতো, সে যারা আমরা মনে রাখতাম তারাই জানি। তবে হ্যাঁ, মনে রাখতে যতই মাথার ঘাম পায় পড়ুক না কেন, নানা রকম মাধ্যমে সেই সব সালগুলো তো মনে রাখতেই হতো, তাই না? আর এখন বরং সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকে ঠিক কী কী ঘটেছিল যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে। চল সেটাই চলে একটু চট করে শুনে নিই আমরা।

সতীশচন্দ্র মুখোপাধ্যায়, যার জন্ম 5 জুন 1865। ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী অরবিন্দ। সতীশচন্দ্রের মুখোপাধ্যায়ের জন্ম অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাণীপুরে। তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে 1886 সালে MA এবং 1890 সালে BL ডিগ্রি লাভ করেন। এরপর কলকাতায় ভবানীপুরের সাউথ সার্ভারবান স্কুলের ছাত্র হিসেবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন এবং অশ্বিনী কুমার দত্ত, শিবনাথ শাস্ত্রী, বিপিনচন্দ্র পাল, ব্রজেন্দ্রনাথ শীল, আশুতোষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ, রাজা সুবোধ মল্লিক এবং তার সহপাঠী নরেন্দ্রনাথ দত্ত, তার বন্ধু কালীপ্রসাদ চন্দ্র, এই সবার সঙ্গে তার পরিচিতি সেই সময় ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর যদি একটু পরের দিকে আমরা তাকাই তার জীবনের, তখন দেখতে পাচ্ছি যে তিনি পণ্ডিত শশধর তর্ক চূড়ামণির শট দর্শন শীর্ষক বক্তৃতা শুনতে আলবার্ট হলে উপস্থিত হন, আর সেই সভায় সভাপতিত্ব করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্ম 5 জুন 1957। বাংলার বৈচিত্র্যময় সমৃদ্ধ সঙ্গীত ধারার অন্যতম কণ্ঠশিল্পী ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার খ্যাতি রবীন্দ্রসঙ্গীতে হলেও দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদ ও রজনীকান্তের গানেও সমান স্বাচ্ছন্দ্য ছিল তার। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যক্ষ পদেও ছিলেন তিনি দীর্ঘ সময়। তারপর তার কেরিয়ার ধীরে ধীরে এগোতে থাকে গান নিয়েই। সংস্কৃত ভাষার অধ্যাপক বাবা ও মা দুজনেই ছিলেন সঙ্গীতশিল্পী। স্বস্তিকা মুখোপাধ্যায়ের তাই সাংগীতিক পরিবেশেই বড় হয়ে ওঠাটা খুব একটা কঠিন ছিল না। বাবা মার কাছেই ছিল তার প্রথম সঙ্গীতের শিক্ষা, আর ঠিক সেই কারণেই তিনি দ্বিজেন্দ্র পুত্র দিলীপ কুমার রায়ের সংস্পর্শে আসেন সেই সময়। শান্তিনিকেতনে পাঠ্যভবনে পড়াশোনা করেন তিনি। বিদ্যালয়ের পড়াশোনার মধ্যেই শান্তিনিকেতনের বিশিষ্ট সঙ্গীতশিল্পী সীতাংশু রায়, শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায় সহ নানাজনের কাছে গান শেখার সুযোগ পান। তবে তাঁকে পরে নিয়মিত সঙ্গীত শিক্ষা দেন নীলিমা সেন। আর এই সঙ্গীত চর্চার সঙ্গেই তিনি বিশ্বভারতীতে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।

0: সত্যেন্দ্রনাথ মৈত্র, এক বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজকর্মী ও সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি 1915 খ্রিস্টাব্দের 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন দ্বিজেন্দ্রনাথ মৈত্র, আদি বাসস্থান ছিল বাংলাদেশের বরিশালে, আর পিতামহ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধু। সত্যেন্দ্রনাথ মৈত্র কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে সাম্মানিক সহ স্নাতক হন। এরপর উচ্চ শিক্ষার জন্য লন্ডন যান, কিন্তু লন্ডনের এই স্কুল অফ ইকোনমিক্সে ভর্তি হলেও তার যেই জার্নিটা শুরু হয় সেই সময় ব্যারিস্টারের পড়াশোনার, সেটা সম্পূর্ণ করতে পারেননি। কারণ সেই সময় তার বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, যার জন্য তাকে লন্ডনের পাঠ একেবারেই অসমাপ্ত রেখে দেশে ফিরে আসতে হয়। আজকের মতো আজ এই দিনের একটু একটু ইনফরমেশন, যেটুকু তোমাকে দেওয়া খুব দরকার ছিল সেটুকু দিলাম। আজকের মতো আজ এই দিনে এটুকুই।
1: আজ এই দিনে,
0: এবার যেটা তোমায় বলার সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম স্কুল কলেজে পড়ার সময় সেই যারা ইতিহাস আমরা বইটা উল্টে পাল্টে দেখেছি সেই সমস্ত সাল তো রয়েছে, পড়াশোনা রয়েছে, সমস্ত কিছু থাকতো, কিন্তু সেই সময় স্কুলের অনেক মেমোরিজ, কিন্তু অনেক অনেক ভালো মেমোরিজ আমাদের মধ্যে এখনও রয়েছে, তাই না? যতই আমরা সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে যাই, কিছু কিছু জিনিস এখনও মনে হয় সেই ছোট্ট মনে এখনও লুকিয়ে আছে। এই যেমন যখন আমরা দেখি কেউ স্কুলের ব্যাগটা নিয়ে রেডি হয়ে জাস্ট বেরোচ্ছে, এই যেটা আমি একটু পরে স্টুডিও থেকে যখন বেরোবো তখন দেখতে পাবো, সেই সময় একটু পরে মানে একবারের জন্য কি তোমার মনে হয় না যে ইস বড্ড তাড়াতাড়ি যেন দিনগুলো চলে গেল আর আমরা বড় হয়ে উঠলাম? যদিও সেই সময় তুমি আমি আমরা কোনো না কোনো সময় তো বলেইছি কবে যে বড় হব, আর যখন ফাইনালি বড় হয়ে গেছি তখন মনে হচ্ছে না সেদিনগুলোই ভালো ছিল। হ্যাঁ ঠিক আছে, গানে গানে সেই সমস্ত দিনগুলো মেমোরিজগুলো আমরা কিন্তু ফিরে পেতেই পারি। খুব মিষ্টি একটা গান এখন তোমার জন্য রাখবো, মন কেমন স্টেশন অ্যালবাম থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে দেখো। হ্যাঁ দেখতে পারো, চারপাশটা বেশ সুন্দর লাগছে, কিন্তু মানে বৃষ্টির পর চারপাশটা দেখতে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এনজয় করো গানটা, আর গানের পর ফিরে আসছি আমি তোমার বন্ধু অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

গানের পর আবারও ফিরে এলাম, তোমার সঙ্গে রয়েছে আমি তোমার বন্ধু অর্পিতা। আর গানে গানে শ্রেয়া ঘোষাল বললেন, রাস্তা বৃষ্টিতে ভিজছে টুপটাপ, আপাতত টুপটাপ না, বেশ ভালোভাবেই ভিজেছে। আর যে বিষয়টা হয়, মানে বৃষ্টির পর যেটা আমরা প্রত্যেকেই ফেস করি, সেটা হচ্ছে জল জমে যাওয়া। জাস্ট একটু বৃষ্টি হলো, তারপর জল জমে যায়। আর সেটার জন্য দায়ী কিন্তু কোনো না কোনোভাবে আমরাই, নানান কারণে পরিবেশটাকে আমরা ঠিকঠাকভাবে রাখতে পারছি না। জাস্ট যা কিছু খাচ্ছি, কোনো প্যাকেট হোক বা যাই হোক না কেন, সেটা আমরা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি, তার ফলে ড্রেন ব্লকেজ এবং তারপর রাস্তায় জল জমে যাওয়া, এবং আমাদের কাজের জায়গায় যথারীতি দেরি করে যাওয়া হোক বা নানান রকম প্রবলেম ফেস করে আমরা পৌঁছাই। এছাড়া এই যে আমরা বলি অনেক সময় বৃষ্টিই হচ্ছে না, বাপরে বাপ যা গরম পড়েছে, তো এই যে বৃষ্টি হচ্ছে না সেটার জন্যও কোনো না কোনোভাবে আমরা দায়ী। কারণ যত রকমভাবে আমরা দেখতে পাচ্ছি উন্নতি হচ্ছে, উন্নয়ন বাড়ছে, নানান রকমভাবে বাড়ি তৈরি হচ্ছে, সেই সমস্ত বড় বড় জায়গায় আমরা কিন্তু গাছপালা দেখছি, মানে কোনো রকম কোনো কারণ নেই, অযথাই হোক বা হয়তো কোনো কারণ রয়েছে, কিছু মানুষ থাকবেন বলে জাস্ট এক একটা জায়গা বন্ধ করে দেওয়া হলো, গাছপালা কেটে সেটাকে বুঝিয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, যার ফলে আমরাই কিন্তু কোনো না কোনোভাবে সেটা সাফার করছি। আর এই জিনিসটা যত দিন এগোবে, সেটা যদি বাড়তে থাকে না কমতে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতের যে বিপদের সম্মুখীন আমি তুমি হব, সেটা একটা ডেঞ্জারাস হতে চলেছে। এবার তুমি বলবে, অর্পিতা হঠাৎ তুমি এত পরিবেশ নিয়ে কথা বলছো কেন? কারণ ওই যে অনুষ্ঠানের শুরুতেই আজকে আমি তোমায় বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন, আর সেটা নিয়েও আমি তোমার সঙ্গে কথা বলবো। তো আজ 5ই জুন, আর ক্যালেন্ডারের পাতা বলছে আজ কিন্তু জাতীয় বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর আজকের দিনে, অর্থাৎ এই 5ই জুন, বিশ্বব্যাপী পালন করা হয় এই বিশ্ব পরিবেশ দিবস। আর এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশে সম্মেলন শুরু হয়েছিল এই দিনটাকে সেলিব্রেট করার জন্য। আর এই সম্মেলন হয়েছিল কোথায়? 1972 খ্রিস্টাব্দের 5 থেকে 16 জুন অবধি এই যে সম্মেলনটা হয়েছিল, সেই সম্মেলনেই প্রথম চালু হয় জাতিসংঘের সাধারণ সভা, যেখানে প্রথম ঠিক হয় যে 5ই জুন সেলিব্রেট করা হবে বিশ্ব আমাদের পরিবেশ দিবস। আর সেটারই দিন আজকে। তো সেই দিন থেকেই, মানে তখন থেকেই কিন্তু প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। আর এই দিনটি প্রথম শুরু হয় 1974 খ্রিস্টাব্দে। প্রতি বছর এই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা বিষয় নিয়ে পালিত হয়ে আসছে। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে এই দিনটি শরতে পালিত হয়। আর যেটা বলছিলাম যে প্রাকৃতিক ভারসাম্য ঠিক মতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সঙ্গে একসঙ্গে ভালোবেসে থাকতে পারে, এবং যার ফলে একটা সুন্দর পরিবেশ যাতে গড়তে পারে, সেটারই কিন্তু মূল লক্ষ্য থাকে আজকের এই দিনটায়। সব মানুষকে সচেতন করা

0: এবং সেই সমস্ত ছোট থেকে বড় প্রত্যেককে বোঝানো যে পরিবেশ রক্ষা করাটা আমার তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কারণ একবার তুমি ভাববে যে আমি তো না করলেও হয়, আরও অনেকে রয়েছে তারা করবে, এবার সেও কিন্তু ঠিক সেম কথাটাই ভাবছে, বুঝলে তো। তো সবাই যদি এটা ভাবতে থাকে তাহলে পরিবেশ রক্ষাটা কে করবে? আর পরিবেশ যদি ভালো না থাকে তাহলে তুমি আমি আমরা সুস্থ থাকবো কী করে, তাই না? তো সেই দিকে খেয়াল রাখার জন্য আজকের দিনটা ঠিক করা হলেও আমি বলবো পরিবেশ রক্ষার জন্য আলাদা করে যে দিনটা সেলিব্রেট করা হচ্ছে সেটা তো ঠিক আছে, মানুষকে সচেতন করা হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে, আরও একবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আগামী দিনে বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন যাতে আমরা না হই তার প্রিকশন নিতে হবে। এছাড়াও সারাটা বছর এবং সারাটা দিন এই যে যখনই আমরা ঘর থেকে বেরোচ্ছি বা ঘরে থাকছি, পরিবেশটাকে একটু একটু করে সুন্দর করে তোলা বা বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাকে আমাকে কিন্তু নিতেই হবে। তাহলেই দেখবে আমাদের চারপাশের পরিবেশটা এবং একটু একটু করে সেটা দেখে আরও দুজন দুজন থেকে পাঁচজন সেটা দেখে তারাও কিন্তু সেই পরিবেশ রক্ষার কাজে তারা সেই মন দেবেন আর কি, যাতে তুমি আমি একটা সুন্দর সুস্থ জীবন শুধু নয় আমাদের আগামী প্রজন্মও একটা ভালো পরিবেশ পায়, সেদিকেই খেয়াল রাখতে হবে, তাই না? আর কথা বলবো বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আরও বিস্তারিত, কিন্তু এখন তোমাকে একটু চট করে শোনাবো একটা বিশেষ কথা। বিশেষ কথা এ কারণেই বললাম কারণ আমাদের যুববাণীর বন্ধু বিতোষক চক্রবর্তী তিনি নিয়ে নিয়েছিলেন একজন স্যারের ইন্টারভিউ আজকের এই বিশ্ব পরিবেশ দিবস নিয়ে। কি বলছেন তিনি চলো সেটাই এখন শুনে নিই।
1: আমরা সবাই প্রতিদিন প্রকৃতির কাছ থেকে কত কিছু পাই, শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস, পান করার জল, খাবার, ছায়া, এমনকি মানসিক শান্তিও। অথচ ব্যস্ত জীবনের মাঝে অনেক সময় আমরা ভুলে যাই যে এই প্রকৃতিরও যত্ন প্রয়োজন। আজ প্রকৃতি তথা পরিবেশের কথা বলছি কারণ আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, যেটি আমাদের আবারও মনে করিয়ে দেয় যে পরিবেশ শুধু বিজ্ঞানী বা গবেষকদের বিষয় নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। আজকে এই বিশেষ দিনে পরিবেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জানার জন্য আমরা সঙ্গে পেয়ে গিয়েছিলাম পরিবেশ প্রেমী ও গবেষক ডক্টর সৌরভ দোয়ারীকে। স্যারের থেকে জেনে নিয়েছিলাম আজকের দিনের পরিবেশের বিভিন্ন সমস্যার কথা, বিশেষত প্লাস্টিক দূষণ ও তার প্রতিকারের উপায়ও, এছাড়াও গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কিভাবে পড়ছে আজকের দিনে, সাধারণ মানুষ হিসেবে কি করতে পারি সেটাও বলেছিলেন তিনি।
2: নমস্কার, আমি ডক্টর সৌরভ দোয়ারী, বর্তমানে আমি বাগনানের একটি স্কুলে কর্মরত, আর তার সঙ্গে আমি যেটা মূল কাজ করি সেটা হচ্ছে যে জীব বৈচিত্র্য নিয়ে আমার গবেষণা এখনো আমি চালিয়ে যাই এবং বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের ছোট ছোট ছেলেমেয়েদের, বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এই পরিবেশ চেনানোর কাজে আমি যুক্ত আছি। এই সময়ে পরিবেশের বিশ্বব্যাপী সংকট একটা আছে, আর একটা আছে আমাদের কিছু স্থানীয় স্তরে। বিশ্বব্যাপী যে সংকট নিয়ে সবাই আমরা কথা বলি চিন্তিত, সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং আর পলিউশন, এর জন্য হচ্ছে চারিদিকে এই তীব্র দাবদাহ, কখনো অসময়ে বন্যা, অতিরিক্ত বৃষ্টি বা আবার কখনো বৃষ্টিপাতের অভাব, এইগুলো হচ্ছে সারা পৃথিবীর সমস্যা এখন। আর স্থানীয়ভাবে বেশ কিছু দেশে যে পরিবেশের মূল এখন সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন খাদ্যদ্রব্যে অতিরিক্ত সার বা রাসায়নিক সার এবং কীটনাশকের পরিমাণ ভয়ঙ্করভাবে তার মাত্রা বৃদ্ধি পেয়েছে। সেগুলো মানুষের শরীরে যখন যাচ্ছে তখন তা থেকে খারাপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তো আমার মতে এই যে আমরা যার উপরে নির্ভর খাদ্যদ্রব্য, সেটা যে কোনো কৃষিকার্য হোক বা মাছ, এই ধরনের এতে খাবারে রাসায়নিক সার এবং কীটনাশকের পরিমাণের বৃদ্ধি পেয়েছে। এই দুটো হচ্ছে খুব বড় সমস্যা এখনকার দিনে পরিবেশে। আর তার সঙ্গে একটা আছে, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতায় যেটা দেখছি সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের হ্রাস। খুব দ্রুত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের জীব বৈচিত্র্য, বিশেষ করে পোকামাকড় এবং উভচর, সরীসৃপ, এদের সংখ্যা খুব দ্রুত কমছে, সেটাও পরিবেশের খুব বড় সমস্যা বলে বর্তমানে আমি মনে করি। ক্লাইমেট চেঞ্জের যেটা বিশ্বব্যাপী সমস্যা সেটাতে সাধারণ মানুষের সরাসরি যোগদান খুব বিশদভাবে সুযোগ না থাকলেও আমরা ব্যক্তিগতভাবে কিছু কিছু করতে পারি, সেটা গাছপালা বসানো থেকে গাছপালা না কাটতে দেয়া বা এই ধরনের চিন্তা ভাবনার সঙ্গে সহমত হওয়া, এবং দূষণের ক্ষেত্রে বিভিন্ন যে চারিদিকে আমরা দূষণ যেগুলো থেকে দেখি, জল দূষণ হোক, বায়ু দূষণ হোক, সেই ধরনের দূষণের বিরুদ্ধে কথা বলা, মানুষকে সচেতন করা বা তার বিরুদ্ধে প্রতিরোধ করা, এগুলো হচ্ছে অন্যতম পথ হতে পারে। আর প্লাস্টিক সমস্যা আমাদের বর্তমানে খুব একটা ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছে

0: হয়েছে, আমরা প্লাস্টিক দূষণ কিভাবে কমানো যায় সে নিয়ে একদম মাঠে ঘাটে তৃণমূল স্তরে আমরা সেই কাজটা করেছি। সেই করতে গিয়ে বিভিন্ন আমরা অভিজ্ঞতা লাভ করেছি। সেটা হচ্ছে যে মানুষকে যখন বুঝিয়েছি যে প্লাস্টিকের থেকে এই সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতে হতে পারে, তখন তারা জানতে চেয়েছেন যে প্লাস্টিকের বিকল্প কি। সেই বিকল্পটা বিভিন্ন সময় আমাদের তুলে ধরতে হবে। প্লাস্টিক ব্যবহার যদি আমরা বন্ধ করতে চাই বা কমাতে চাই, সবার প্রথম আমাদের প্লাস্টিকের বিকল্প তুলে ধরতে হবে। যেমন আমরা যদি প্লাস্টিক বা থার্মোকল এই ধরনের থালা বা গ্লাসের থেকে আমরা পরিবেশ বান্ধব বিভিন্ন শালপাতার থালা এই ধরনের দ্রব্যের বিভিন্ন জিনিস ব্যবহার করি, তাহলে অনেকটাই কমানো যেতে পারে। আমরা সেই চেষ্টা করে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা শালপাতার ব্যবহার বাড়াতে বলি। আর হচ্ছে প্লাস্টিকের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যে প্লাস্টিক আমরা একবার ব্যবহার করে, তো সেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের কমাতে হবে। এর জন্য আমরা মূলত সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করি বাজার যেতে এবং বাজারজাত বিভিন্ন জিনিস আনতে এবং ব্যবহারে। তো সেইটা হচ্ছে প্লাস্টিকের বই, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বদলে আমরা যদি ব্যাগ ব্যবহার করি তাহলে প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমে যাবে। আর প্লাস্টিকের এমনি ব্যবহার যেগুলোতে আছে সেইগুলো তার বদলে যদি আমরা অন্য ধরনের কিছু, মানে প্লাস্টিকের বোতলের বদলে যদি আমরা স্টিলের বোতল ব্যবহার করি বা যে ধরনের জিনিসগুলো প্লাস্টিকের বিকল্প আছে সেইগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমানো যাবে।
1: এই প্রসঙ্গে যুব সমাজকে কি করে করা যেতে পারে সচেতন, তথা সাধারণ মানুষের ভূমিকাও উঠে এসেছিল তার কথায়।
0: গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে মানুষ একটা গাছ লাগানোর সময় যতটা সে উৎসাহিত হয়ে লাগায়, সেই গাছ কিন্তু বাঁচানোর জন্য অতটা উদ্যোগ দেখা যায় না। তাই যতটা গাছ লাগানো হয় সেই গাছ বড় বেশিরভাগই হয় না। সেই জন্য আমাদের এখন বর্তমান ট্যাগলাইন হচ্ছে গাছ লাগানোর থেকেও গুরুত্বপূর্ণ গাছ কাটা বন্ধ করা। এছাড়াও গাছ ছাড়াও পরিবেশ আমাদের যে মূল সমস্যা আমাদের এখন বর্তমানে আমাদের দেশে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে জলাভূমি বোজানো। জলাভূমির পরিমাণ এত কমছে এবং যে জলাভূমিগুলো আছে সেগুলো এত পরিমাণে দূষিত হয়ে যাচ্ছে যে সে তারা নিজস্ব কাজ করতে পারছে না। তাই জলাভূমি যদি আমরা না রক্ষা করতে পারি, ভবিষ্যতে আমরা খুব বড় সমস্যায় পড়ব। আর এছাড়া হচ্ছে আমাদের এখন পরিবেশের মূল সমস্যা হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনা। আমরা চারিদিকে দেখি যে বর্জ্যের যত্রতত্র ফেলা, সেই দিকেও যদি আমরা একটু নজর দিই তাহলে আমাদের পরিবেশ আরেকটু সুন্দর হয়ে উঠবে। যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই হবে, কারণ যুব শক্তির যে শক্তি তাকে কাজে লাগাতে মানে যে কোনো আন্দোলন যে কোনো কাজে সবাই চায়। আমার মতে পরিবেশের ক্ষেত্রে যুব সমাজকে উদ্বুদ্ধ করার সবথেকে দুটো ভালো পদ্ধতি হচ্ছে, এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যুব সমাজ অনেকটাই সময় ব্যয় করে, তাই সেখান থেকে তার মাধ্যমে সচেতন যদি করা হয় তাহলে চেষ্টা করা হয় অনেকটাই ফলপ্রসূ হবে। আর একটা হচ্ছে যে বারবার পরিবেশের মধ্যে যুব সমাজের প্রতিনিধিদের নিয়ে যাওয়া। আমাদের পরিবেশ এখন আমাদের আশপাশের পরিবেশ আমরা নিজেরাই ভুলতে বসেছি। আমি আমাদের অভিজ্ঞতা আছে, আমরা স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে যখন পরিবেশের মধ্যে গেছি তখন তারা অবাক হয়ে গেছে যে আমার বাড়ির পাশে আমার এলাকা এইগুলো আছে, এবং যখন তার গুরুত্ব বোঝানো হয়েছে পরিবেশে তখন কিন্তু তারা আমাদের থেকেও বেশি উৎসাহিত হয়ে গেছে সেগুলোকে বাঁচানোর জন্য। তো আমার একটা ব্যক্তিগত মতামত হচ্ছে যুব সমাজকে উদ্বুদ্ধ করার একটা অন্যতম পথ হচ্ছে তাদেরকে মাঠে নিয়ে যেতে হবে, মাঠে ঘাটে পরিবেশকে দেখাতে হবে, চেনাতে হবে। আর সোশ্যাল মিডিয়া তো আছেই, এই দুটো মাধ্যমে যুব সমাজকে আমরা পরিবেশের বিষয়ে বেশি করে উদ্দীপ্ত করতে পারি।
1: আর সবশেষে তরুণ তরুণীদের উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন তার বার্তা।
0: হ্যাঁ, বার্তা আমার এইটাই যে সবসময় আমি নিজেও মেনে চলি, আর সেটাই বার্তা সাধারণ মানুষের জন্য, শ্রোতাদের জন্য, যে আমাদের এই বাসযোগ্য যে পৃথিবী বা আমাদের বসবাসের যে জায়গা সেটা এই গোটা ব্রহ্মাণ্ডে একটি, ওয়ান ওয়ার্ল্ড। তো সেটাকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকেই, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কোনো প্ল্যানেট নেই যেখানে গিয়ে আমরা থাকতে পারবো। তাই আমাদের এই নিজেদের ঘরকে আমাদের নিজেদেরই বাঁচাতে হবে। আর এই জন্যই এইবারের যে 5ই জুন বা বিশ্ব পরিবেশ দিবসের যে থিম আছে, খুব সুন্দর থিম, ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর ফিউচার, মানে প্রকৃতি থেকে অনুপ্রাণিত হও জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। তাই আমাদের ভবিষ্যতের রক্ষা আমাদেরকেই করতে হবে।
1: অনেক ধন্যবাদ স্যারকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর যেমন তোমরা শুনলে, আমাদের এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব আমার তোমার সবার। তাই চলো আজকের দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে প্রকৃতিকে রক্ষা করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব, আর একটা সুস্থ সুন্দর পৃথিবী উপহার দেব ভবিষ্যৎ প্রজন্মকে। তোমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওর বাইরে থেকে ছিলাম আমি বিতোষক, আর এখন তোমাদের আবারও ফিরিয়ে দিচ্ছি যুবওয়ান স্টুডিওতে।

খুব সুন্দর করে আমাদেরকে পরিবেশ গবেষক ডক্টর সৌরভ দুয়ারি স্যার খুব ভালো করে বুঝিয়ে দিলেন যে আজকের দিনের গুরুত্বটা ঠিক কতটা। আর সেটা মানে শুনতে শুনতে আমারও কোথাও গিয়ে মনে হলো, সত্যি তো আমরা যখন একটা গাছ বাজার থেকে কিনে এনে লাগাই তখন একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। আবার আমার ক্ষেত্রে যেটা হয়, গাছ যতদিন না বড় হচ্ছে ততদিন রোজ গিয়ে একটু দেখে আসা, একটাকে ফুল এলো মানে একটাকে কলি এলো, তাহলে কলি এলে তো আমি ফুলটা দেখতে পাবো, তো সেটার একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে। আবার অনেক সময় হয় যে যে গাছগুলো ঠিকঠাকভাবে হয়তো কোনো না কোনোভাবে যত্ন পায়নি বা আমি ঠিকভাবে পরিচর্যা করতে পারিনি, যার ফলে গাছগুলো ঠিকভাবে বেড়ে ওঠে না, তো সেই ক্ষেত্রে হয়তো অনেক পরে ফুল হয়, তো তখন সত্যি কিন্তু ইন্টারেস্টটা আমরা কোথাও গিয়ে হারিয়ে ফেলি, মানে সেই এক্সাইটমেন্টটা আর থাকে না। তো সেটাই যেটা স্যার খুব সুন্দর করে বললেন যে মানে গাছ লাগাও প্রাণ বাঁচাওর থেকেও বড় যে কথাটা সেটা হচ্ছে গাছ কাটা বন্ধ করতে হবে, একেবারেই গাছ কাটা বন্ধ করতে হবে। এই কারণেই না হলে এই যে আমরা এত কমপ্লেন করি বৃষ্টি হচ্ছে না, এত গরম, এতভাবে আমাদের বৃষ্টি হলেই এই পুরো রাস্তা ব্লক হয়ে যায় জলে, সে সব কিছুর জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। তাই পরিবেশ রক্ষার দায়িত্ব বারবার করে বলছি যেটা সেটা হচ্ছে আমাকে তোমাকে আমাদেরকেই নিতে হবে, সচেতন আমাদেরকেই করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের যাত্রা শুরু হয়েছিল 1972 সালে, যেটা আমি তোমায় একটু আগেই বলছিলাম, আর এবার তোমায় একটু চট করে বলে দিই এর ইতিহাসটা। 1972 সাল জাতিসংঘ সাধারণ পরিষদ 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। তার ঠিক সেই বছরই স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলনে 113টি দেশ পরিবেশ রক্ষায় একমত হয়। সাল 1973, প্রথমবার পালিত হয় ওনলি ওয়ান আর্থ এই স্লোগান দিয়ে। এই ওনলি ওয়ান আর্থ স্লোগান দিয়েই কিন্তু শুরু হয়েছিল এই বিশ্ব পরিবেশ দিবস। সাল 1987, বিভিন্ন দেশে এই দিনটি পালন হওয়ার প্রথা শুরু হয়। এরপর 2022, দিবসটির 50তম বার্ষিকী উদযাপিত হয় আবার সেই একই স্লোগান দিয়ে, ওনলি ওয়ান আর্থ থিমে। এরপর আজ 2026 সালের থিম, যেটা স্যারও বললেন খুব গুরুত্বপূর্ণ, কারণ এবছরের থিম হচ্ছে ইন্সপায়ার বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় প্রকৃতি থেকে অনুপ্রাণিত হও জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য, কারণ আমাদের আগামী প্রজন্ম কিন্তু যেটা পাবে তার জন্য কোথাও না কোথাও তুমি আমি আমরাই দায়ী, ভালো পেলেও খারাপ পেলেও। তাই পরিবেশ রক্ষা করতে হবে, প্লাস্টিক মুক্ত একটা পরিবেশ যদি আমরা দিতে পারি আমাদের ভবিষ্যৎকে, এর থেকে ভালো আর কী হতে পারে, তাই না? আর গাছ লাগাও, গাছ বাঁচাও, কারণ পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশটাকে ভালো এবং সুস্থ রাখতে হবে। আজ অনেক কথা বললাম আমরা বিশ্ব পরিবেশ দিবস নিয়ে, 5ই জুন আজকে নানান জায়গায় সেলিব্রেট হবে, সেদিকেও নজর তো আমাদের সবারই থাকবে। আর যেটা মূল বিষয়, প্রচুর জায়গায় সেমিনার হবে, তো সেই সমস্ত সেমিনার যদি চাও তুমি অ্যাটেন্ড করতে পারো, কিন্তু কারণ সেই সমস্ত সেমিনার থেকেও অনেক কিছু জানা যায় শেখা যায়। কথা হলো, এবার একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক নিই। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে পৃথিবীর ছবি, দেখা যাক গানে গানে তিনি পৃথিবীর কোন ছবিটা আমাদের সামনে তুলে ধরছেন। গানের পর ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে 7:52 টাইম, আর মানে হাতে একেবারেই সময় শেষের দিকে বুঝলে তো। আর যেতে যেতে একটা ছোট্ট গল্প শেয়ার করব, যেটা থেকে আমরা কিন্তু কিছু শিখব। একজন দরিদ্র রিক্সা চালক ছিলেন, যিনি দিন রাত রিক্সা চালিয়ে সামান্য কিছু উপার্জন করতেন। তার একমাত্র ছেলে ছিল যে ছোটবেলা থেকেই বড় কিছু স্বপ্ন দেখত, মানে বড় হওয়ার স্বপ্ন দেখত। আর ছেলের স্বপ্ন ছিল IPS অফিসার হওয়া। সমাজের অনেকেই এই স্বপ্ন শুনে তখন হাসাহাসি করত, কারণ তাদের আর্থিক অবস্থা খুব খারাপই ছিল, কিন্তু ছেলের মনে ছিল প্রবল ইচ্ছাশক্তি।

আর বাবা রিকশা চালিয়ে তখন প্রচুর পরিমাণে উপার্জন করছেন, যতটা পারছেন চেষ্টা করছেন, আর সেটা দিয়েই ছেলের পড়াশোনার খরচ চালানো খুব কঠিন। মানে দিনরাত পরিশ্রম করলেও যেই টাকাটা উঠে আসছিল সেটা দিয়ে সব খরচ মেটানো যাচ্ছিল না। তবুও তার বাবা হাল ছাড়েননি কখনো। ছেলেটিও জানত পড়াশোনা ছাড়া এই দারিদ্র্যময় জীবন থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। সে প্রচণ্ড পরিশ্রম শুরু করে, আর সেই অভাবের সংসারে অনেক সময় বই কেনার টাকা থাকতো না, কিন্তু সে থেমে থাকেনি। অবশেষে তার অদম্য প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফল সে হাতে নাতে পায়। শুধু তাই নয়, সে শুধু আইপিএস পরীক্ষাতেই যে পাশ করে এমনটা নয়, কিন্তু বরং খুব ভালো র্যাঙ্ক নিয়ে অফিসার হিসেবে নিযুক্ত হয়। খুব ছোট্ট একটা গল্প, তবু এই গল্পটা থেকে যেন অনেক কিছু শিখলাম। যেমন পরিস্থিতি নয়, ইচ্ছা শক্তিটাই আসল। কোনো খারাপ পরিস্থিতিই কিন্তু তোমার সাফল্যের পথে আর যাই হোক বাধা হয়ে দাঁড়াতে পারে না। তোমার মনে যদি জেদ থাকে তাহলে তুমি সব কঠিন পথ পেরিয়ে সাফল্যের চূড়ায় উঠতে তো বাধ্য। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না, আর সাফল্যের জন্য শুধুমাত্র প্রয়োজন নিরলস প্রচেষ্টা। আর তাই আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। শুধু চেষ্টা চালিয়ে গেলেই হবে না, সঙ্গে স্বপ্ন দেখাটা ছাড়লেও চলবে না। স্বপ্ন দেখা প্রয়োজন, বড় বড় স্বপ্ন দেখা, এবং সেটা পূরণের জন্য কাজ করতে হবে, লড়াই করতে হবে। কারণ দেখো, আর যাই হোক স্বপ্নটা দেখতে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি টাকা লাগে না, সেটা ফ্রিতে দেখা যায়, কিন্তু স্বপ্নটা পূরণ করতে গেলে শুধু পরিশ্রম নয়, তার সঙ্গে টাকা পয়সাও লাগে। তাই সব মিলেমিশে যখন একটা লাইন তৈরি হয় তখনই কিন্তু আমরা সাফল্যের পথ বা সাফল্যের সেই স্বাদটা উপভোগ করতে পারি, তাই না? তাই চেষ্টা চালিয়ে যাও, স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণ করো, আর সেই পূরণের স্বাদটা এনজয় করো। আমরা এখন এই ইঁদুর দৌড়ের জীবনে দৌড়াতে দৌড়াতে না, যেটার জন্য দৌড়াচ্ছিলাম সেটা যখন পেয়ে গেলাম সেটাকে সেলিব্রেট না করে জাস্ট আবার পরের সাফল্যটাকে কী করতে হবে, আচ্ছা ওখানে পৌঁছাতে হবে, সেটার দৌড়ে নেমে যাই। তো সেটা করো না, জাস্ট যখন যেটার জন্য ছুটছো সেটা যখন পাচ্ছ ফাইনালি, সেটা ফুল অন এনজয় করো। কেমন? আজকের মতো আমি অর্পিতা টাটা বাই বাই বলবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যুববাণীকে সঙ্গে রেখো। আবারও তোমার সঙ্গে আমার কথা হবে কোনো না কোনো দিন, কোনো একটা নতুন সকালে, নতুন ভোরে, নতুন বিষয় নিয়ে। আজকের মতো টাটা। তবে হ্যাঁ, কথায় নয় গানে রেখে যাচ্ছি তোমাকে।

পরপর তিনখানি নজরুল গীতি শুনলেন শিল্পী সুসীমা দাস মজুমদার। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটির রচয়িতা অমিয় দাশগুপ্ত।

আধুনিক গান শুনছেন শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। এরপর দুটি গান রচয়িতা শান্তা শীল দাস।

আধুনিক গান শুনছেন শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। এবারের গানটির রচয়িতা অমিতাভ নাহা।

পরপর পাঁচখানি আধুনিক গান শুনলেন শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইসআর প্রক্রিয়ায় যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় থাকবে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প থেকে রাজ্য সরকার পাকাপাকিভাবে সরে আসার কথা ঘোষণা করেছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি নতুন সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমরা দেখেছি ওটা ভায়াবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোব।
0: গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মানে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার পরিকল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে সাগরদ্বীপের সামগ্রিক উন্নয়ন, উপকূল সংরক্ষণ এবং পর্যটন পরিকাঠামো শক্তিশালী করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় চালু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, নবান্ন সভাঘরে শ্রী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল এবং মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররা সেখানে উপস্থিত থাকবেন। এরাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। বিধানসভার সৈজাল কাণ্ডে সিআইডি আধিকারিকরা গতকাল কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমের বাড়িতে যান। সিআইডি সূত্রে খবর, এই মামলার তদন্তে ফিরহাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এদিকে গতকালই 4 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ করেছে সিআইডি। ব্যাংসাল কোর্টে বাহারুল ইসলাম, অরূপ রায়, শুভাশিস দাস ও সমর মুখোপাধ্যায়ের হাতের লেখার নমুনা মেলানো হয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি এই অভিযোগটি দায়ের করেছেন। এদিকে অখিল ভারতীয় হিন্দু মহাসভাও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগকারীর দাবি, কলকাতার ওয়াই চ্যানেলে ধর্ণা চলাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে বক্তব্য রাখেন মমতা, সেই মন্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনায় ঢোলাহাটের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, পঞ্চায়েত সদস্যের নেওয়া কাটমানি ফেরত এবং রাস্তার কাজে দুর্নীতির প্রতিবাদ করায় সুবক্তগীন গাজী নামে ওই ব্যক্তির উপর হামলা চলে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কপাটহাটে একটি বন্ধ লাইব্রেরি থেকে বেশ কয়েকটি পেটিতে রাখা মদের বোতল উদ্ধার হয়েছে। লাইব্রেরিটি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল বলে স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ। পুলিশ বোতলগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে মগরাহাট পশ্চিমে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। অস্থির ওই বাড়ি থেকে ত্রাণের ত্রিপল পাচারের সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন। গিয়াসউদ্দিনের গ্রেপ্তারির দাবিতে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। কলকাতার কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদের কোনো পরিকল্পনা পুরসভার নেই বলে পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্পষ্ট জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, একটি সংবাদ মাধ্যমে প্রকাশ

0: প্রকাশিত খবরের ভিত্তিতে মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি ছড়িয়েছে।
1: দুদিন ধরে আমাকে অনেক রিপোর্টাররা আমাকে জিজ্ঞেস করছে যে আপনারা নাকি কলেজ স্ট্রিটে কোনো কিছু উচ্ছেদ করতে যাচ্ছেন কি যাচ্ছেন না, পুলিশও এরকম কোনো কিছু নিচ্ছে না, কেএমসিও এরকম কোনো ড্রাইভ নিচ্ছে না। আওয়ার সিটি অলসো হ্যাজ টু বি কেপ্ট ইন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল টু দিজ ইস্যুস অলসো হ্যাভ টু বি কনসিডার্ড।
0: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস।
2: আগামী সাত দিনেই আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচটা জেলাতে আগামী সাত দিন পর্যন্তই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
0: স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

এতক্ষণ মধুবন্তী রাগে খেয়াল পরিবেশন করলেন অঞ্জনা কুশারি। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর আচার্য, হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন উর্বশী উপস্থাপনায় ভারতী দত্তা।

0: in the final. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী সুসীমা দাস মজুমদার।

রজনীকান্তের গান শুনলেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন দর্পণ উপস্থাপনায় ভারতী দত্তিয়া।

আনন্দ বক্সির কথায় আদি বর্মনের সুরে আপকি কসম ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনলেন। পরের গানটি অমর প্রেম ছবি থেকে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। ভারতের মহিলা দল সেমিফাইনালে পরাজিত হয়েছে। নিউ চণ্ডীগড়ে আগামীকাল ভারত ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচ শুরু হবে। ভারত ও বাংলাদেশ আগামীকাল গোয়ার মারগাঁওয়ে মহিলাদের সাফ কাপ

0: ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। 2026 ফুটবল বিশ্বকাপকে গতিময় করতে একাধিক নতুন নিয়ম আনল ফিফা। আসছি বিস্তারিত খবরে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত আজ পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 গোলে জিতে জাপান ফাইনালে ওঠে। মহিলাদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ভারতীয় দল আজ সেমিফাইনালে চীনের কাছে পেনাল্টি শুট আউটে হেরে প্রতিযোগিতার স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে। 4 কোয়ার্টার জুড়ে 2-2 গোলে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ড্রয়ের পর ভারত শুট আউটে 1-3 গোলে হেরে যায়। ভারত ও আফগানিস্তানের মধ্যে একমাত্র ক্রিকেট টেস্ট আগামীকাল শুরু হচ্ছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত 9 ম্যাচ খেলে 4টি ম্যাচে জয় পেয়েছে, 4টিতে পরাজিত হয়েছে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে 0-2 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। আজ সাংবাদিক বৈঠকে প্রধান কোচ গৌতম গম্ভীর জানান, টেস্ট দল স্থানান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। যে খেলোয়াড়রা দলে আছেন তাদের টেস্ট ক্রিকেটের খুব বেশি দিনের অভিজ্ঞতা নেই, ফলে ধারাবাহিকতার সমস্যা হচ্ছে, কিন্তু দলে প্রতিভার অভাব নেই, জয়ের খিদে রয়েছে, ফলে দল ঘুরে দাঁড়াবার ক্ষমতা রাখে। পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ 2-1 জিতে নিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান 4 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার 42 ওভারে সবকটি উইকেট হারিয়ে 157 রানের জবাবে পাকিস্তান 41 ওভার 5 বলে 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। গোয়ার মারগাঁওয়ে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি ভারতীয় সময় সন্ধে 6:30 শুরু হবে। এর আগে সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। ভারত এখনও পর্যন্ত 5 বার এই শিরোপা জিতেছে। 2026 ফুটবল বিশ্বকাপকে গতিময় করতে একাধিক নতুন নিয়ম আনল ফিফা। সময় নষ্ট কমানো, খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ এবং ভিডিও সহকারী রেফারি বা VAR ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এইসব পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে থ্রো ইন নেওয়ার ক্ষেত্রে কোনো খেলোয়াড় 5 সেকেন্ডের বেশি ইচ্ছাকৃত সময় নষ্ট করলে প্রতিপক্ষকে থ্রো ইন দেওয়া হবে। একই নিয়ম গোলকিকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। গোলকিক নিতে অযথা দেরি করলে প্রতিপক্ষ দল কর্নার কিক পেতে পারে। খেলোয়াড় বদলের নিয়মে এসেছে বড় পরিবর্তন। বদলি হওয়া খেলোয়াড়কে নিকটতম স্থান দিয়ে 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে বদলি খেলোয়াড় অন্তত 1 মিনিট মাঠে প্রবেশ করতে পারবেন না এবং ওই সময়ে দলকে 10 জন নিয়েই খেলতে হবে। মাঠে ফিজিওর চিকিৎসা নেওয়া খেলোয়াড়কে অন্তত 60 সেকেন্ড মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক, গুরুতর চোট কিংবা প্রতিপক্ষ খেলোয়াড় কার্ড পাওয়ার মতো কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম থাকবে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট করা হবে।
1: যারা এই খেলাধুলোর জগতে রাজনীতিকে নিয়ে এসে এই খেলাধুলোর গরিমাময় জগৎকে কলুষিত করেছে, তারা নিশ্চিতভাবে তারা যে কাজ করেছে তার যোগ্য জবাব তারা পাবে। যে আমরা যে অভিযানে নেমেছি যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব, আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বশেষ শক্তি দিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
0: মন্ত্রী জানান, আগামী রবিবার ফিট ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে সানডে অন সাইকেল র্যালির আয়োজন করা হবে। এই র্যালি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর সেখানেই শেষ হবে। কলকাতা ময়দানের আশুতোষ কলেজ মাঠে গতকাল এক অনুষ্ঠানে কয়েকজন কৃতি ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের চ্যাম্পিয়ন বাংলার ফুটবল দলকে এভারেস্ট পর্বতারোহী দেবদাসনন্দী ও দেবাশিষ বিশ্বাস, সাঁতারু সায়নী দাসকে সংবর্ধনা দেওয়া হয়। ভারতের দাবারু প্রজ্ঞানন্দ রমেশবাবু নরওয়ে দাবা প্রতিযোগিতার 9ম রাউন্ডে ভারতেরই আরেক খেলোয়াড় গুকেশ ডোম্বারাজুকে পরাজিত করেছেন। এর ফলে এই প্রতিযোগিতায় প্রজ্ঞানন্দর পয়েন্ট 15তে পৌঁছেছে। মীরা আন্দ্রিভা ও পোল্যান্ডের মাজা কোয়ালিন্সকা আগামীকাল ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে কোয়ালিন্সকা দিয়ানা স্নাইডারকে 7-6, 6-4 সেটে হারিয়ে ও অপর সেমিফাইনালে আন্দ্রিভা ইউক্রেনের মার্তা কস্তুককে 6-3, 6-6 স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন। খেলার খবর শেষ হলো, এরপরের খবর শুনুন রাত 10টায়।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের ভূপেন হাজারিকার গান শোনাবো।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়াল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফুয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দমনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম।

0: পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। তিনি আজ সন্ধ্যায় দমনে প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্প।
1: वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে গুজরাটের সুরাতে তিনি আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়া স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষ প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। 2025-26 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানব পাচার এবং মাদক ও গবাদি চোরাচালনের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে।
2: हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बनाना और इस स्मार्ट बॉर्डर का कंसेप्ट फाइनलाइजेशन के स्टेज पर है। इसका पायलट प्रोजेक्ट आने वाले साल में हम निश्चित रूप से इंट्रोड्यूस कर देंगे। एक साथ देश की अलग अलग सीमाओं पर 7 या 8 जगह पे पायलट प्रोजेक्ट्स दिए जाएंगे।
0: ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো 3 দিনের ভারত সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি রবিবার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

0: পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ শমিক ভট্টাচার্য তাঁদের দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি।
1: দেখুন, সারা পৃথিবীর কাছে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন, এক পেড় মা কি নাম। এই অনুষ্ঠানে সমস্ত বিজেপি বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী, তারা যেমন অংশগ্রহণ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছেন, তারা প্রধানমন্ত্রীর নামে সারা দিয়ে একটা করে গাছ লাগাচ্ছে। এই সমস্ত মিলেমিশে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
0: ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এছাড়া গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশেও একই ধরনের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর IMD কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 10ই জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। আজ রাজ্যের উত্তরাঞ্চলের 8টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20।
2: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं अपर्णा सिंह। मुख्य समाचार। भारत ने पाकिस्तान के कब्जे वाले गिलगित बाल्टिस्तान में चुनाव कराने की योजना पर कड़ा विरोध जताया। रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन ने भारत को 5वीं पीढ़ी के लड़ाकू विमान और वायु रक्षा प्रणाली देने की पेशकश की। IAEA ने यूक्रेन के ज़ापोरिज़िया परमाणु ऊर्जा संयंत्र में बिजली आपूर्ति लाइन की मरम्मत के लिए यूक्रेन और रूस के बीच अस्थायी युद्ध विराम के लिए बातचीत की और भारत पाकिस्तान को 5-3 से हराकर अंडर-18 एशिया कप हॉकी के फाइनल में पहुंचा। और अब समाचार विस्तार से। भारत ने तथाकथित गिलगित बाल्टिस्तान असेंबली का आम चुनाव कराने की पाकिस्तान की योजना पर कड़ा विरोध दर्ज किया है। इस क्षेत्र पर पाकिस्तान का अवैध और जबरन कब्जा है। ये चुनाव 7 जून को होने हैं। भारत ने अपने इस पुराने रुख को दोहराया है कि वर्ष 1947 से जम्मू कश्मीर के भारत में पूर्ण कानूनी और अपरिवर्तनीय विलय के परिणाम स्वरूप गिलगित बाल्टिस्तान सहित जम्मू कश्मीर और लद्दाख केंद्र शासित प्रदेश भारत के अभिन्न अंग हैं। बलूच मानवाधिकार कार्यकर्ता समी दीन बलूच ने बलूच कवित्री हबीबा पीरजान के कथित जबरन लापता किए जाने की कड़ी निंदा की है।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হলো আকাশবাণী কলকাতায়। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শনিবার 6 জুন 2026 গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা জৈব সার, বলবেন ডক্টর সৈকত বসু। 6:40 আপনার স্বাস্থ্য, সার্ভিক্যাল ক্যান্সার থেকে মুক্তি সম্পর্কে বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় বিদিশা রায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীতি চৌধুরী। 8:00 জানা অজানা, কথিকা গ্রহ নিরাপত্তার সীমানা তৃতীয় পর্ব সংকলন প্রদীপ সেনগুপ্ত। 8:05 তুবরি, প্রেম শশী রচনা বিমল কর, নাট্যরূপ বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা রফিউদ্দিন। 8:20 নজরুল গীতি শুনতে পাবেন শিল্পী মঞ্জরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী পর্ব। 10:00 গানের ভেলা বিষয় রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় প্রিয়াসমা গঙ্গোপাধ্যায় এবং সৈকত গুপ্ত। 12:00 বাংলার মুখ গ্রাম শিবনারায়ণ চক জেলা হাওড়া, অনুষ্ঠানটি স্টুডিও বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। 1:00 রম্যগীতি, 1:45 খেলার ভুবন, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপনদাতা অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং কবি, সাঁওতালি অনুষ্ঠানের এই পর্বে শুনবেন কবি ও তার কবিতার সঙ্গে কথোপকথন, এ বিষয়ে মালিন্দ হাজদার সাক্ষাৎকার।

গীতাঞ্জলি পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাক, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন গ্রুপ কে এই সম্পর্কে অনুষ্ঠান শুনতে পাবেন। পাশাপাশি 30 মিনিটে গ্রামীণ শিশুদের আসর, গ্রাম নারায়ণপুর, জেলা উত্তর চব্বিশ পরগনা। অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী পর্বে লোকগীতি পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দের, এরপর কথিকা, শিক্ষাক্ষেত্রে সাঁওতাল যুবকদের প্রবণতা বলবেন বিপ্লব টুডু, পরে লোকগীতি পদ্মলোচন বেশরা, জয়ন্তী মুর্মু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষকতার পরিবার, মুখের ক্যান্সার নিয়ে বলবেন ডাক্তার গৌতম মুখোপাধ্যায়ের, সাক্ষাৎকার নিয়েছেন রাম রঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর, গরমে মাছ চাষিদের করণীয়, এ বিষয়ে সুমন কুমার সাহুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 9:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীতি চৌধুরী। 9:15 নজরুল গীতি, শিল্পী মঞ্জরী বন্দ্যোপাধ্যায়। 9:30 মুখোমুখি, ক্লারিনেট শিল্পী সুরেশচন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন সিদ্ধার্থ মাইতি। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন খেয়াল ঋষিকেশ গাগুর্দে, আকাশবাণী পুনের নিবেদন। 11:00 আধুনিক গান, শিল্পী অনামিকা ভট্টাচার্য। 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবিজ্ঞান। আসি সঞ্চয়িতা প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়। 6:15 সুবোধ্য সঙ্গীত, শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীতি চৌধুরী। 6:35 ধারাবাহিক রামচরিত মানস, এর 133তম পর্ব শুনতে পাবেন। 6:45 রজনীকান্তের গান, শিল্পী অলোক মুখোপাধ্যায়। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। 8:30 নজরুল গীতি, শিল্পী মঞ্জরী বন্দ্যোপাধ্যায়। 8:50 কীর্তন, প্রণতি সেনগুপ্ত। 9:10 রসধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী উজ্জ্বল রায়। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন নজরুল গীতি, শিল্পী মঞ্জরী বন্দ্যোপাধ্যায়। 5:20 উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ। 7:10 আধুনিক, শিল্পী অনামিকা ভট্টাচার্য। 7:30 দর্পণ, 8:00 নানা রঙের গান। 8:15 উর্দু অনুষ্ঠান কাহাকাশা। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে স্প্যানিশ গিটারে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন চন্দন কুমার মান্না। 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা ও তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি কম। সবচেয়ে কম ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সবচেয়ে কম ছিল 63%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 22.6 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ থেকে প্রচারিত সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 23 সেকেন্ড। জয় হিন্দ।